সদা বলহারায়ণ। ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ। রাগ বিলাবল মহল্লা পঞ্জবা, ঘর দূজা জানড়িয়ে কর গাবনা, এক ওঙ্কার সতগুর প্রসাদ। মৈ মন তেরি টেক মেরে প্যারে, মৈ মন তেরি টেক অবর সিয়ান পা বিরথিয়া প্যারে, রাখন কও তুম এক